0: আদি হামাকাশবর তিমন রসখলাগ হাদরত গাওয়া মাহফুতগা এবহি আল্লাহুল মাহফুদগা এফবনি মথুরিবেগমবা হিকমতরি ফুতকমগে
1: আফনাদরিবু আনকুম যিকরা

আদি আল্লাহাক এওরেন নিসবা কুরানি দেবাস উমেন উফেদে হিন্দু হজ্জে বয়ান নুকুরেবে আদি গাহানা আলুয়া বড়ু করেবে মিহাক হইয়ে।

আদি হাম এফদৈং এরশগ্গা থিবি তনবস্কমগা হদ্দু ফহন আলা গোস্বাওয়া মিহুং হাম কশবরুং তিমম্মেঙ্গে খাবফৈং দীনগ্গে মতিগা ওনকো তিমম্মেন দুষীমুয়ে আদি হাম কশবরুং এউরেঙ্গে আসরু তৌগে মতিগা তিমম্মেন থবাওয়েগেং হিঙ্গমুয়ে নুবুনা এভ্যস রশক ইনজারু কুরেবুম খালেগ ফানুগে কুরিন তিমন রসকলাঙ্গে এভ্যস রসূলকু নুফনুবমে।

আদি এবাসফুর এবাহি লা ইলাহা ইল্লাল্লাহ মিকালি মাফুর একালেগে ফানুগে দারি খোড়গা দেমি অন্যানে বাসফুর একাম গালে বিয়ে এই আল্লাহগে মগং এওরেন রুজু আগুমাটাকে

আদি এতকেচ্চ জীনতিরকন লেভিমুহে এহু রিহা থকেচ্চকি দুনিয়েগে দির উড়ুমগে বগুতি আরামে খমগা নুনি নুয়ে আদি খালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে হদরতুগা তাকওয়া বেরিন্ন আখিরতুগে নিয়মাই হুটে।

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহগ্গে হিতুগা কীরতি কুরআনুম মিমবারে দসওয়ফা নুয়া মিহগ্গে মিসালাকি বীরানা ওয়ফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেহি রাজ্যে গাড়ু দিবেহি রাজ্যে গাড়ুম বারগড়ি 16 মিনিট গমিগিনে স্তেনি মেদগে মেন্দুরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

আদি আল্লাহাক এওরেন নিসবা কুরানি দেবাস উমেন উফেদে হিন্দু হজ্জে বয়ান করবে আদি গহনা আলুয়া বড় করবে মিহ কুইয়ে।

আদি হামা এফাদাইং এরাশেগ্গা থিবি তানাওয়াসকামগা হাদ্দু ফাহান আলা গোসফাওয়া মিহুম হামা কাশাওয়ারুম তিমাম মেঙ্গে খা বাফেইন দীনেগ্গে মাতিগা ওয়ানিকো তিমাম মেন দুশিমুয়ে আদি হামা কাশাওয়ারুম এওরেঙ্গে আসারু তৌগে মাতিগা তিমাম মেন তাবাওয়েগেন হিঙ্গামুয়ে নুবুনা এভেস রাশক ইনজারু কুরেবুমা খালেগ ফানুগে কুরিন তিমান রাসকলাঙ্গে এভেস রসুলকু নুফনুবামে

আদি এ বাসফুর এবাহি লা ইলাহা ইল্লাল্লাহ মিকালি মাফুর একলেগ ফানুগে দারি খোলগা দেমি অন্যানে বাসফুর একম গালে বিয়ে এই আল্লাহগে মগং এওরেন রুজু আগুমাটাকে

আদি এতকেচ্চা জিনা তেরকান লেভী মুহে এহ রিহা থকেচ্চকি দুনিয়েগে দির উড়ুমগে ভগতি আরামে খমগা নুনি নুয়ে আদি খালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে হাদরতগা তাকওয়া বেরিন আখিরতগে নিয়মাই হুটে।

0: දතුරු කුරාවර මදුවෙච්ච දැන් දෝනේග දතුරු ආමුකො මෙහාරු රාජ්‍යයක කුරණී බොඩ මුදා උෆුල එහෙන්වීම වර බොඩු බදල දතුරු ෆතුරුග නිසාම කුරියා බලාසා මෙහාරු ඔතියස් එගේ කුදන තුගහ දෙම්මේ ඔතී වාහකයෝ වාහකයෝ තයාර්ත මෛරීන්නකී මම්මයා බප්පගේ හුරි හමයිකණි අංහෙන් දරිෆුළු මම්මයා බප්පා මෛරීන්දිකේ වරල් ලෝබෙවෙ මෛරීන්නකී මොළු එහෙන් කුදෙන්න නමෝනා කුජ්ජකව වෝමකී මම්මයා බප්පගේ එම්මෙ බොඩු එන් හුවෆෙ මෛරීන් අබදුස් මම්මයා බප්පේ එහී තෙරෙවෙ මේදුස් මෛරීන් උළුනේ මම්මෙන් එහී තෙරෙව මම්මයා බප්පා බේණුම්වා ගොත මොළු කුජ්ජකව වොම මෛරීන් අබදුස් මසෙක්කේ කුරෙ মামায়া বাপ্পা মাইরিন দেখে ওয়াল লোপিবে মিজুমলে ব্যানে এমএ ফুরতাম ওয়াহক ফেশির দেওয়ানে মেতি হামা মিজুমলা মাইরিন নাকি মামায়া বাপ্পা গে হরি হামা একনে আংহেন দার ফুল মামায়া বাপ্পা মাইরিন দেখে ওয়াল লোপিবে এমএ মাইতর জুমলা ইঙ্গা বেসনালা আদে ফার কি আল দেনতা
1: লাব্বা
0: মাইরিনাকী মাম্মায়া বাপ্পা গে হুরি হামাইকানি আংহেন দারি ফুল মাম্মায়া বাপ্পা মাইরিন দেকে ওয়ারাল লোবেবে মাইরিনাকী এহেন কুদিন নামোনা কুজ্জাকা ওমাকি মাম্মায়া বাপ্পা গে এমমে বড় এন হুয়াফে মাইরিন আবাদুস বাপ্পায়ং এহি তেরেবে মিয়াদুস মাইরিন ওড়নি মাম্মায়ং এহি তেরেবা মাম্মায়া বাপ্পা বেণুমওয়া গোতা মড় কুজ্জাকা ওমা মাইরিন আবাদুস মাসেক কেকুরে দেখিনে মানি মিয়াদুস মাম্মায়া বাপ্পা
1: বুনি হুরিয়া কামে কদ্দিনিমে
0: কদ্দিনিমে কদ্দিনিমে বুনানি আমিল্লে কুরান্যাদ ekamma ku miwah ka mi kya dani myrin ge wah ka hama kene geti badal kollani mamme abappa bone hori ha kame myrin kod dine nge
2: mamme abappa den bona
0: mamme abappa bone hori ha kame myrin kod dine misal ka kod dine nge misal ka tuga mele me bonani tuga mamma bone kame kod dine মি কদ্দিম ওয়াহক বোনা মে বোনানি হেম বেচিয়া তুগা মিলে বোনানি আলগন মাম্মা বাপ্পা বোনা হরিহা কামে কদ্দিনি মে নোনি কদ্দি ফি মে গে একম এহেন কুচ্চক কামে কুরে ওয়াহক বোনান্যা এতি বোনানি কদ্দিনে গে ইংগে জত মে হারু সাফ জত দত মে বোনে আছে
1: লাপা
0: হেম ভি মা বারাং গড়ং গে আইছে দস বে জত মে দো
1: লাপা
0: তুগ দত্তেন এবণু ফাহতং কমেস কুজ্জকো এহিতারে ভি আড়ো এসিঙ্গে কং কুজ্জে গ্যাড়ো তাই
1: মামাগে
0: মামাগেড়ো এহম মামেন আভা শুকুরাদা কল
1: লাপ্পা
0: শুকুরাদা কল চেঙ্গে তুগাগে ফারাতং এবত্ত মিয়াদু হাদিয়া
1: লাপ্পা
0: কং হাদিয়া মিয়তি
1: মাদহা
0: মাদহা আভা কিয়াল
1: আনে মুস

0: ইসলামী শারিয়াতুগ কাঙ্কুরন জেহে গোতকি কোবাত মিকামগে জিম্মা উফুলন জেহেনি জাকা দিম ফারাতুন তো নুয়াত জাকা লিবুন ফারাতুন তো
1: মিগে আসলো দেন কমতেবিস অলিগেন কোরেবে কান্তাতকি মি উম্মাতা মাফগেম ওয়া কান্তাততরে সিমেনে কম এহমবিস মিসালক মিহাকো মিগে উমরিং এবহরি হালতক তিং হালতে বায়ান কো ফেগে তরে ফুরতম হালতকি হেও নিয়তুগ জাকা দিম ফারাতম আনেকি আগুন মে এনে বালা বেলুম আদি মি এনেকি ফকির কম নত উশালা পুরি লিয়কিম তক বালা এনেকি জাকা হগ্গোয়া ফারাতে কেন দিন দেন বালঞ্জে কান্তা বালা বেরুন ফেন্নং ওই গত বিনা কো দীফা ওয়ানা জাকা দেখি ফারাতু ওয়াজিব আদাবি আসলু গে তো আলুন দক্কা কান নজেহেনে দেবনকমকি হগ্গু নোয়াকান এঙ্গি হুরে আসলি ফারা মিসালক কানড়েলিগেন ওড়ওয়ালু মিগেতরেগা মিহমা মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে হগ্গক বেফা আদি ফাগিরুংগে হগ্গু একুলেবে কমকা বা মি বা দীনুগ হারাম করাবাফা মুদা কেমগে তরেগি মেনে বাতিল গতুগ মুদা কামিহুগে তরেগি হিমেনে না কামে মি এহেম বেমা মিগা আউন মেন দেন দিবহরাজ্যগে জাকাতুগে গানুনুগে সাই সুমনমাদ্দাগে দশম মি কুশে গতুগ সেবোবে লিমুন ফাসাগ আদাদা এবর্গ জুরুমানা কুরমাকু দফতরুন উনিকো দিনাই দাওয়াসে মিয়াগ মচ্চা উফলি দান একম মি আগুন মেন দেন বরগিনা মি হুম উফদ্দা শামি হুন শাকুতাকে আগুন মে এবসালেগ মি ওয়ারবড বেলিগেন ওয়ারবড ফুরেনিগেন স্ক্রিন কুরেবিগেন এগে লিয়েকিম তাকা এগে হেগিতাকা আদি এগে হরিহাচে বেলিগেন মি দফতর কুরেবেন একমকো এনা ওড়ওয়ালাগে কান কুরি ওয়াগ মিসালাক ফৌজ কোফ হরি মি সাহানুন লিয়েন তাকে ওটালাগে কুরি গাবিয়াস এ দে ফরাতে কা নেগা এনে এগে নেগাফিয়া এনেগে কান্ডেগে হারাং এচ্চে কেনে কান মি মিগত মিগান কুরাইফা ওয়াকামগে ওয়াহাগত দেখে আগুন মেন্নাক আদি একমকু মি দিবিরাজ্য জাকাত হাউসাক মিকামুগে এবস্কাল হেক্কে দালিলে লিয়েকিম ফেন্না কান তিমনাকমকি নেগি হরে জাকা মি আতুলি ফরা মিসালাক এমিহা নেগি কান আতুলি ফরাতক ফাফরি নওয়ানকম ইলমরি বিদাড়ওয়ানি নমে সাগিগ এগুম এমুদা আমরা রদ্দু কুরম ওয়ানে এমিহা এমিহা দেন জেহেনে
2: ওসাদ মিফাহা কুরি মাগন্ড দেকমেন এই মি যাকাত দে ফরাতুগে জিম্মা গে ওয়াহাক আদি হামে হামে যাকাত হিফা ফরাতুগে জিম্মা তাহু গে ওয়াহাক যাকাত দে ফরাতুং ফুরি হাম কুরেন জেহেনে মি এনে কি এই মি যাকাতুগে বেহেনে বেরি তো নুন তো একান কাশোর কুরম ফহু দি ফিকম গওয়ানামা মে ওসাদ নে ফাদান আফু ওয়েগে মিদানি এহ নুন কম গওয়ানামা মি এ দিন ফরাইন ওতে মোসা সাই গতি বি ফরাত তাকে ফাফ ওয়েগে হিগা দান এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহি কুরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মি নাফসাকান মি তকলিফে নুজসা এনে নু ফ্লেভারগে তকলিফে এমা মি মি আয়েত হোক আলিগে আদি হাম হেমে মি আমেন এগে নে হাদিসা এং মি এফহারা কুমিয়া কুমি সদগা দেনি ওয়াগাকা আদি হাম হেমে আনে রে জিনে কুরা আং হেনাকা আনে রে গ মুসলিম মি হেকা মিদেবেনি এন নমে হাদিস পসুলং এগে গতু গা সদকা কবুল হই গেম বানি এমা এনে নেগে হালুগে ফদ কামে কুরে জে কাম গোনা মাই আফু হই গেম দানি দেন এন নমে ইলমরিন ফাহা কুরবা মি আনে তাংকলে কি ইফদ হালাতুগা এনেয়ং মি মি এ আমরা হোদুমগে মি গাবিলিয়ত কং একম গওয়ানামা মাসলাহাতু ফুশনারা কম গওয়ানামা মি আমরা হোদুম ফহুগা হকবরি ফরাতক মি দেবিদান কামুগা মাসলাহাতু ফুশারা কম গওয়ানামা মি আফু কোরে কিং কামুগা আবানি আদে আমে মি যাকান হোদা ফরাতুগে জিম্মা তাকিং এ বহুর এহনু তোসাদ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কোরানি লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তিবামিহুম মি বাতিল গুতগ মুদা কা নাহদাশে এম কিরত কুরআনু গ নাসুম এনা হগুনুয়া কামুগাওয়ানামা এগে জেহুমাকি সিদা কান্ডেলিগিন হারাম কামে
0: মেদগে প্রোগ্রাম গালগন মি বাহাক দাকালি যাকা বেহুমা মি মালুয়া মালুমা তেবুমা বাইর ওয়াডার নেবি আশেখ ইজুদ্দিন আদনান আদি আশেখ মুসা মুইজ দেবে ফ্রোনাভিস আদি সেফার ওয়ার বড় শুকুরিয়া
3: মেয়েদকে প্রোগ্রাম কাড়গন মে মি বালহালি জাকা বেহুমা প্রোগ্রাম মালুমা তেবি আশেখ ইজুদ্দিন আদনান আদি আশেখ মুসা মুইজ আন হফতাকে প্রোগ্রাম আকি বদল বেলমা মি হফতাকে প্রোগ্রাম নি মালহাফা ওয়াকি বেলানা والسلام عليكم ورحمة الله وبركاته
4: أنجادي أنجن نادي موني فوي في الوادي نموغا
5: تهدو ويري كمايكو
4: إكو ويري كمايكو
5: إيرو ويس ميهارو ويس رأيي تنناكو رأيي تننا إم ميغاتوغا
4: ಿವೆಹರಾಜ್ಯಗೆ ಅಡು ಎಂಹಾ ಸತರ್ಸ್ತೇಕ ಸಾಳಿಸ್ ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ අඩි 90 MHz FM band.